0: থাকে তো আজকে আঞ্চলিক ভোট বলাই তো জুড়ি ভোট আবার বলাই তো হাজার ভার বলে জুড়ি ধর্ম
1: Thank you.

0: ছোট সেই স্বাধীনতা বাসায় হালকার ভূমিকা ওকে এ বিশ্বাস করে দাঁড়ান করেছে প্রথম ডক্টর উপচার কেন্দ্র জানান করে
1: বিশ্বাস মন্ত্রণালয়ের সেই জানকারী পাইলা ও নতুন উপচার কেন্দ্র কারণ

চারিটা ইসান চোখে থাকে সেটা সবাই কে করে ঠিক কেউ ছেলে আপনারা দেখছে আমাদের ক্লাস কিন্তু সব চলে যাবে।